0: এখন শুনলাম গান্ধী কথা, সব সুখ দিন কাম সব শুনেছি, হুকর জীবন যাপনকে ক্রম বনল আছে, যে নিক লগাইয়া এসে বহুত তরহক জ্ঞান আমরা সুখে ভেটাইয়ে সঙ্গে আবহাওয়া নব পিঢ়িকে সেও গান্ধীজি সব পরিচয় হয়েছে। কার্যক্রমকে আগা বড়াইছি কয়ামজি।
1: জি হ্যাঁ বিলকুল, কার্যক্রমকে আগে বড়াতে হুয়ে আর শ্রোতাওকে রেডিও পর, ক্যুকি শ্রোতা বহু দের সে ইন্তজার কর রে গীত সঙ্গীত কাজ হোনা চাই, তো ক্যু না শ্রোতাওকে রেডিও পর ভেজতে হ্যাঁ এক প্যারা সা গানা।